Ayenba nisikikpa samigin samlirku igang sapchen kepsum. Ayenba sapchen le thaminwa drugs addiction and health. Drugs oga prin sangruba tongtong yamdum. Togiba yem in mikchu chukmaro omekmale. Aluba yem in metognen thi angbele togiba yem u yorik poriku sapchaba samniba sikimtamba nisamgoppa yorik mehupteba ille chugule togiba yem in e nuba wayebang kusingni ma suktet. Kara khakon kirike una yem ille thi chama thongma kuja wayesang kereke yukkiya ba ya organic chama thongma lab yek waye. Una yem ille kereke yukkiya ba kuja chama thongma wayebale chugule ani yem ani yemba ani thoba yuma pamaha alu kharaksang khuni kethumba ya strong yamdumba mewaro khakon kirike una yem ile sumu imha sumu himha the ang yori ko nuba mehupte ya sumu im sumu himha e mehupte korasang khuni yukiya ba kuta kuthi chamare chugule yori ko sumu himha ope ma chahaba ang hupte Kuni sida ang tampung o e ku ku gedepa sida poriha meju ang konkiri kuni abangi himbra medi segare khaken kiri ki aloba yem in ome ma ille una yem nu aloba yem in medongnen alo chama thungmare lagi porik porik pa kuja kuthiha khumete una yem ile thi angkon keba yorik poriku kuja ha mehupte yan khomba hare ya ani thoba yuma hare the yan o si mege tu tong mege tu khagon e khuni chama thungma lepe koye khelle chugule chama kuja nu tong tong chama thungma mennu ma chigu wa ha angkho ma sukmete ten togi togi kon keba chama the kuja chama waye khenla khuni tong ha mege tu ang khenha ro khuni mejo goro the chama me nu na ha tong mengi tun khuni khen tong khen pon khen lep sang nu ni wa mem birun aluba wenchu ba wenchu ma ha bichu ha o me masi ile drugs kon keba chama me nu na nang mejo chama thung ma o khuni seng ru ba lep ye me bung ang kon drugs keba ki ma ke khu ba kuja in keja ha jariki lepe mensuktun ya khuni kon lepma mensuktun khuni chama lepe pung angthu ken chama e men lepmana khuni o lepe yungsin ya khuni habit ya khesrung khunchi ke khunchi ha mu yungsin gara kha he ke pung ang pik ile kon drugs o gap ke jo pahare khuni yamdun in phela ro kebop pa drugs o gap ile jo gule khuni yamdum tong dong nahi niwa inang taphem ba bo kheben khuni niwa memochu kuni atiwa thejo nuwa a konpan ha kereki kuni no ningwa indo meyaknen kuni the ang kuni ikma kuni mensuktun konkeba drugs kejaba hare kuni thok uba kerek nule yek pa thok la ha phetlan dusi kusing liver kidney heart konkeba nervet som lungma no wi thok uba yek pa lok thok la ha phetlan du ku hek sing pung ang kunum mukhe khen phekeramba ha thokla ya phekeramba yek pa thokha unu khen khuni cancer pungang khuni masima ya cancer le tukmang yang khusi kon ki ba drugs lam sepsima re lagi ani afal le sang song jumbo oke kedang ba hinja wen chu ma ha chang chang wa ha pi masibung ya ani kon ki ba awareness sa afil le sang pi masibung ya mu ani kon ki ba tapem ba chama thong malam afil le sang sepsim habu kon ki ba khuni drugs lam se masire lagi ani mejuk lo do ani song jumpu o wen ke tha ke song jumpu ke wa ba hinja pichu wen chu ba wen chu ma ha khuni afel le sang ani chang chang wa pi masiro ko masibung khuni ni ma sa ma tho bu bu ma ya nu ning wa in nu ba ya ba ku yak ma lep sang ani afel le sang chang chang wa pi masibung kon ki ba cha ma men nu ma mana kon ki ba chi ku wa ha
ও নিউ কে লাম আনি কম সিবুং আনি কন কে বা চামা মে নুকনা সিদা পড়ি ইয়া কন কে বা চিগু ওয়া হালাম কম সিগর আনি সং জুম্বু ও ওয়েনছু বা ওয়েনছু মা কেথং বা কেথং বা হিনজা পিচু হা আফেল সং কু তায়ম ও নু বা মেবং আং মেবিগলু আনি আং আবাংনি আং কন কে বা ড্রগস কে বা চামা থুংমা থুংমা ও লাম আনি আং সেফ সিমা খেন নু তং দং কেথং বা হিনজু হিনজা পিচু ওয়েনছু বা ওয়েনছু মা আং সেফ তুম সিমলো খা কন কে রিকি আইন বা সাপচিন আখেপ সিমলা আবো চেচুরে ইয়ামু আং আইন বা সামেপ মা রিনু ইয়াকুমলে গুইলা ই গুইলা ওয়ে আইন বা সুমসিগে পা সামিগেন সামলো খেপসুমং নিওয়া ইন হাং হাং চৌগুমলো